0: স্ট্রোক, রোড এক্সিডেন্ট, শিশুর জরুরী অবস্থা, পেটর বিষ বা গ্যাস্ট্রিক ব্লিডিং, তৎক্ষণাৎ আহক অ্যাপোলো এক্সেল কেয়ার হাসপাতালের ইমার্জেন্সি বিভাগলৈ। ইয়াত আছে অভিজ্ঞ জরুরীকালীন চিকিৎসকর দল, আধুনিক ICU আর ইমার্জেন্সি OT, 24 ঘণ্টায় সাজু আপনার সেবাত। অ্যাপোলো এক্সেল কেয়ার হাসপাতাল, পশ্চিম বড়াগাঁও, গুয়াহাটি। ফোন নম্বরটি 9957568450।
1: গীতিমালিকা অনুষ্ঠানৰ শেষত শুনো আহক অখিল চক্ৰৱৰ্তী গীতৰ ৰচনাৰে সেবিকা পাঠকৰ কণ্ঠৰ এটি গীত, প্ৰযোজনা হীৰেণ গোহাঁইৰ।

0: বাংনা খা বছরে বছরে বাড়ি যায় ইত্যাদি।
1: হয় এইচ এম ভিত আপনি রেকর্ড করে?
0: হয় তার আগত এই চেম্পিত মোর ওলাইছে টুপনির গানটো 1972-ত আর কিনুদি গালি দয়াল তার বেক পিঠি দুটা এই চেম্পিত মানে দুটা গ্রামোফোন রেকর্ডে মোক মাতিছিল রেকর্ডিং রেকর্ড করার কারণে
1: 72-ত করিলে
0: 72-ত এই 84-ত।
1: হয়
0: 84-ত আমি যেটো গান যিখিনি গান গালো তাতে প্রতিমা পান্ডে রামেশ্বর পাঠক ময় আমার একটা কেসেট আছে কামরূপী লোকগীত মনে টোপনি টোপনি ও ইয়ারে টোপনি টোপনির কলর তলর ঘর আমারে খরকে নাহিবি টোপনি হাহুয়াই রউঠি আসে জ্বর হের টোপনি হালিয়া জালিয়া পড়ে গা।
1: আপনি কলে যে আপনার সেই অঞ্চলের যে অঞ্চল আপনি জন্মগ্রহণ করেছে তার রাইজে তার মানুষে আপনার আগবাই দিছে আপনার শিল্পী হিসাবে তখন স্বীকৃতি দিছে সন্মান যাচিছে সেই অঞ্চলটার কথা কোকসান আপনার গাঁখনের কথা কো আপনি নামটা কোয়া নাই এতালে সেই অঞ্চলটার কথা
0: মোর অঞ্চলটা হল যায় আপনার ইজারপরা আপনার এইফালে চান্দুবির ফালে যাওয়া রাস্তা এনেক গেলে মোর গাঁখনের নাম মাজকুশি গাঁ পাড়াখন বামুনপাড়া। তারপর তার ওসর আমরাঙ্গা বরিহাট আছে তাতে আমার ডক্টর মামনি রেশমর গোস্বামীর ঘর সেই গাঁর ওসরতে আমার গাঁখন গতি সেটু মোর অঞ্চল। আমার অঞ্চল তো কৃষি প্রধান অঞ্চল
1: মানুষভাবে খুব সুন্দর
0: সুন্দর আর মানুষবিল সংস্কৃতি প্রিয় আমার তাত কোনো বাহিরা একটা হেৰি নাই শান্তিতে আমি সহবাস করে আছো সকলে মানে আর সংস্কৃতি প্রিয়
1: সংস্কৃতির চর্চা তো চলি থাকে
0: চলি থাকে নাম প্রসঙ্গ এইবিল আমার একটা ছয়তালি নাম আছে খোখা নাম আছে আমার যা নামঘর গোসাই ঘর আছে সেইবিল নৃত্য প্রসঙ্গ ইত্যাদি সুন্দরভাবে চলে নাম আয়তীর নাম আমার পুরুষের নাম এইবিল আছে।
1: আমার ইয়াতে মোক আপনি জানাইছে যে শেহতীয়াভাবে বা আপনার শেষ যেটা আমি বাণীবন্ধন করেছিল শেহতি এতালেক আর 2011-12
0: কারণ মানে রিটায়ার্ড হয়েছিল গুয়াহাটি ইউনিভার্সিটির আসিল
1: তারপর আপনি বাণীবন্ধন করা নাই
0: মানে
1: কিন্তু আপনি ধর ধারাবাহিকভাবে মঞ্চত বা বিভিন্ন অনুষ্ঠান আপনি গাই আছে
0: একদম মানে এই দেহাটো বেয়া হয়েছে যদিও মই সংস্কৃতিখিনি আর অনুষ্ঠানবিলাক বেয়া করব খুঁজা
1: নাই দেখাতে আর সুন্দরই দেখিছে আমি সুন্দরক ডিঙিত আপনি ফুলাম গামোচা লো আছে খুব সুন্দরক আমি ভাল পাইছো।
0: আর একটা মানে কথা কম এই দীঘলতি দীঘলপাত যে গালো এই গানটো মই একটা সময়ত মানে 100 জন ছাত্র ছাত্রী লই মির্জার মানে যেটা শহীদ বেদি আছে তাতলক মই প্রশিক্ষণ দিছিল 11 দিন দিয়ার পিছন সেই গানটিরে আই এই ডক্টর ভূপেন হাজরিকাক যেটা হেৰিত একটা সম্বর্ধনা জানাইছিল সম্ভাষণ এই গানটি আমি

লাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু বিরতার যোগে থানাবাংলি বন্তি ডিমুপি ইউনিয়ন জলশক্তি মিনিষ্টার সি আর পাটিল কাচেতং দুনপেনপিনি গুয়াহাটি আলম ব্রহ্মপুত্র বোর্ড আকাংটোয়াংডেন কাচিং ওয়াই কাউন্সিল ইংডেংক্রি প্লি পেডোপন্টাংলো ইউনিয়ন ওয়াটার ট্রান্সপোর্ট আহিন আর পুকিডো মিনিষ্টার সর্বানন্দ সোনোয়াল লাপেন জলশক্তি হামফাং পেন স্টেট মিনিষ্টার রাজভূষণ চৌধুরী তাচেতং দুন লাসু কাচেতং আলং পিনি কাচেতং আলং ইংডেংক্রি কিথমা মে কাচিং ওয়াই পন্টাং আলাম থি হাই হুই কাপিচুন পন আলাম কাচিং ওয়াই পেনাপারা ব্রহ্মপুত্র বোর্ড কেডো আকামু তালাংচারি পনলো লাপেন আর জি কেডিং আফান লাংকেরাই কম পন আফান কাপাচাথাং আফা নিহাং নিতুর আলং মুনি রাতুম লাংকেটেং পন আসাই আপুথাক দা কেতাব লাপেন আরজান পেকলাং পনলো পঞ্চায়েত লাপেন রংরূপ আংকাং কাচিংথুর আসাম একর্ড কাপিচুন এক্সাইজ হামফাং মিনিষ্টার অতুল বরা আফান জুংজুং আফান পার্লিয়ামেন্টারি এফেয়ার হামফাং আকাম আমুং কেলাংচারি পন আর পুপেক পন তাংলো চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাপিনখাট পনাটিং গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য শিলাসুয়া হুকুম পচাতাক পনলো কেনাং সরাহরমু আদর কেলাংচারি পন আসাই কাচিং ওয়াই পন আফান চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাতুমি ইসি আর ডি কিডু আমে পেডু পনলো কিসুংলর হামফাং আসাই খি সংজা আতুম পেন কাচেতং দুপন দে তাফি ডক্টর শর্মা হরমু হরতার আদর পাচিং বারবার কাপি দৌলা পেন আজাদ হরমু আদর দা কেলাংনু ডাক আন আদর কাবাত কেখাং পনাফান মাং পনসি পেনাং আর ডি কেডুয়া হুকুম পিপনলু লাসো হুকুম আটিং হাওয়ার কমিশনার কেজা নিনি নিথম আংবং হাওয়ার গেলাংচারি কমিটি আমে কেফা কুলাত লাপেন হিথি মালম আমুজুই লাপেন আবুতুং আদর কাপেকলাং পনকে আকেনাং সট হাওয়ার কমিশনার চেম্বার লাপেন কমার্স হামফাং আতুম আংবং ইরুই পেন কাচিং ওয়াই কাপি দোপন আকেনাং সট লাহাই হানলু ডেট কাপড়ে কাপড়ে কাংডে আলক ধেমাজিয়া হাওয়ার কেডো আন ব্লক আলং দা পাতুমি ইউনিয়ন সরকার জনভাগিদারি আরুই পাংচেং পনলো সরকার পি ট্রাইবেল এফেয়ার মিনিষ্ট্রি আহিন পেন ডেট আদাং পিলা সোয়ার সাই কাপাচাতাক পনাকে মাং কে খে আসুয়া তোমা ফারমান কেডু কেলাং কালানা পনাবার সাই আপথাক কাপাচিনি লাপেন কাপাচাথাং পাতিনি হানলো মাংসওয়ার সাইকে আরু নি ফাইং কয়রা ফ আর নি আন পেডু পঞ্জি চিফ মিনিষ্টার ডক্টর শর্মা আহিন পেন আন কাচুতু না সিলিন্ডার কেরন কে বাক পন আহিন আরনরি আসাই দো আনতা পেপ্রাই পনসি প্রাইম মিনিষ্টার উজ্জ্বলা আবার সাই কেলং দুন আতুমাবেন আধার পেন কাপাচিজু পনা নাচি আর ডি বিপনলো ভুটান আদের আরিচ জিকমে খেসার নামিয়াল ওয়াংচুক পেন এন ডি এ সরকার বাতাই গেথম ফার্মান্সি মেকে দেং পনলং আপুথাক পাতুমি চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আফান কাছুরু আকার দম বাজির পনলো বাংসু আলাম থে চিফ মিনিষ্টার ডক্টর শর্মা সোশিয়াল মিডিয়া আজক পেন বিরতা পাচাতাক আজকপেন্সি পাচিনি পনলো আসাম স্টেট স্কুল এডুকেশন কাউন্সিল আহিন পেন

লাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু পিনিকে আরুনি ফাই ক্রিসির কেপ দুর্মি আনি কার্বিং ডেং আলং নেলি বন্তিটি মুপি কাদো কাবি ফান্তা কার্ডম পাজুর সি কার্বিং ডেং পথ ডাং বন্ধুল কার্বিং ডেং কে বাং মিডিয়াম ভি পেন মিটার ফারু প্লিরা ক্রিসিরা তবরাফ কিলো হার্স পেন ফারু টক্সরে এঙ্করা সির কেপ লা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তবরা ট্রক হানল আদন্তু আং ডেং দাম দিয়া প্রাং পিনিয়া সারলাম থে আর জি ইকসেনা পিনিয়া সারলাম থে চোমা আসু কে পি পালরলু আমাত বহুবিন আথেকে কাংহন অং আবি দুবিন পফান লামথে কিমান আহুতি সি চোমাং বু ইনু নামুনিত আসুপো পো ইপুম ভেদ আনহেনল লাসি বাংস আউ সুয়ফান কাংহন অং কে আবিদি ঠেকথে দেটল বাংস আউ সুয়ফান কে হাঙালিং তা বিবনল আনকে আবি দুখক মাত থেদুং আন দা চিঙ্কিনো যাই লাপেন কিচু কিজুন আমুতা কাবহু দুককল লাসি আলাম থে দুকক কি ফুদামকে বিহে কাহুত পেন আবি কাংহয় আমাত পাদুকে আমো বাং বেদ পফানসি কি ফুদা পিনিয়া সারলাম থে লাপান হেনল লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনিকে দুর্মি আর আপৎসি লুনাং ডেং আলং আপ্রাংসি আলুঞ্জির আর জিক সেনাং কিলুঞ্জি জিকুলিন তেরনপি আলু নালাম থে নাংবুলু সীতা আলি কোপাই কে কিরলালি ততাংতি জিকুলিন তেরনপি কিলুন আলুঞ্জির

নাংলিতম কাজলংবম লাগে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু কার্বি এংডেং পে আদমটু আং বেং দাম দিয়া ফ্রাং পিনাপ কার্বি এংডেং আলং কপি পিসি কিরত কেপার জুপনিং জিমা জেঠা নেকসেনা পেনাপ কে আরু নি ফাইং কয় থেলাঙারনি কার্বি এংডেং আলং পেনাপ ফ্রাং সি বিরতার জিগলং পো আদমটু সারলাম থে পেনাপ কে থেলাঙারনি আপদ সি লু নাং দেং আলং আং দেং চারি বাং দেং কে হ্যাং আসন সন আলুন জির কার্জু পেনা পারা এর সন কেনাং সত আবিরতা ওরেং আবিরতা তা আর জিগলং পো তুতংটি পুথত আদুন্থু আংদেং দামিকলো নাং সাংপিমার আংদেং আলং পেন লামকান আর্জিক সেনা আলামকান কি রং ফারপি রংবি নেরকেপ আংদেং বাংস আংদেং পিনি অল ইন্ডিয়া রেডিও গুয়াহাটি মহাবাহু কার্বিং দেং পেন কেপাচে তাক পঞ্চেং আংদেংলো

লুনাং দেং আলং পেন পুথত আদুন থলুঞ্জির আর্জেক সনাং চম্পা মিলিক পি কিলুনালুঞ্জির আলুনালাম থে সিংভি কেমাং।

মেথাইনি আয়দায়ও খোনাসম্বদ প্রণীতা কসারী গারাও নেবে গদান মেথাই মেথাইনি বাত্রা কাতীন্দ্র সরগারী।

0: নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলোৱা মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারী হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূল্যা পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি
1: মানে
0: তোর কারণে সকলো বিনামূল্যা আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই
1: তেতিয়া হলে ফুটনি মরাটো তোর এক্তিয়ার
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী
3: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু আৰম্ভ কৰিছো আকৌ শুনোৱা হওক অনুষ্ঠানৰ পুনতে শ্ৰোতাসকলক শুনাবলৈ লোৱা হৈছে বিপুল বৰুৱাৰ কণ্ঠৰ এটি গীত ৰচনা প্ৰবীণ শইকীয়াৰ প্ৰযোজনা বিপুল বৰুৱাৰ

হার্ট এটেক, স্ট্রোক, রোড এক্সিডেন্ট, শিশুর জরুরী অবস্থা, পেটর বিষ বা গ্যাস্ট্রিক ব্লিডিং, তৎক্ষণাৎ আহক অ্যাপোলো এক্সেল কেয়ার হাসপাতালের ইমার্জেন্সি বিভাগলৈ। ইয়াত আছে অভিজ্ঞ জরুরীকালীন চিকিৎসকর দল, আধুনিক ICU আর ইমার্জেন্সি OT, 24 ঘণ্টায় সাজু আপনার সেবাত। অ্যাপোলো এক্সেল কেয়ার হাসপাতাল,

সাধু শুনি শুনি টোপনি যোৱা মোৰ, শুন তুমি আমনি নকৰা। এতিয়া এইখিনিকে গাইছোঁ।

মুখা পিন্ধা তই কোন ছোৱালী রে? আরে বীরবলের বেটি তই কি হান্টার ওয়ালি নে পিস্তল ওয়ালি? আরে পাগলি!